আজ রবিবার, 12ই আশ্বিন 1948 শকাব্দ, 4ঠা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 16ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 31 মিনিট হয়ে 32 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 19 মিনিট হয়ে 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 42 সেকেন্ড।

12:20 পাঁচ সাথে সঙ্গীত অনুষ্ঠানের উপস্থাপনায় শায়নী চট্টোপাধ্যায়, 12:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রয়েছে ভক্তিমূলক গান জুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে, উর্বশি 5:20 উপস্থাপনায় রেশন মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। এতে থাকছে দীর্ঘ পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার ও দেশ গঠনের জন্য দেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত, তার কার্যকর আলোচনা। 7:45 দর্পণ উপস্থাপনায় রওশন মোনার্কা, 8:00 গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 10:30 পাশ্চাত্য সঙ্গীত তাপ্তি চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এরপর গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথম অধিবেশন 6:30 রয়েছে আজকের চাষবাস, ভাসমান বাক্সে কাঁকড়া চাষে নিবন্ধিত সুমন কুমার সাহু, 6:40 আপনার স্বাস্থ্য, খাবারের রাসায়নিক আজিনা মোটর এই নিবন্ধন ডক্টর শুদ্ধ সদ্য চট্টোপাধ্যায়, প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় হৈমন্তীতে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত দুর্বাসিংহ রায়চৌধুরী, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণু জগৎ আজ বড় পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রদীপ দাস, 8:30 স্বাস্থ্য সঙ্গীতে খেয়াল ঠুংরি উপস্থাপনে পণ্ডিত অজয় চক্রবর্তী, 9:00 সময় গানে গানে বাংলা ছায়াযুগ গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল, 10:30 গানের ভেলা, 11:00 যুববাণী অনুষ্ঠান, 12:00 সংগীত শিকার আসর শুনবেন খেয়াল পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 নজরুলগীতি প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে, 12:30 গল্প দাদুর আসর, 1:45 সেবা সংকল্প অভিযান, 2:00 অনুরোধের আসর, 2:30 বাংলা নাটক বাঁশি রচনা শ্যামল সেনগুপ্ত প্রযোজনা জগন্নাথ বসু। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, 5:30 যৌবনীর সুরের ক্যানভাসে উপস্থাপনায় ত্রিশিত সাঁতরা, 7:00 অনুষ্ঠান, 6:40 যাত্রা অনুষ্ঠান ঋষি বাল্মীকি রচনা মানিক চক্রবর্তী পরিবেশনা মুক্তধারা সিঙ্গুর, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন, 8:30 পত্র পাঠ রোগ বিদায় এ নিয়ে তনয় বিশ্বাস প্রযোজনা দেবশ্রী ঘোষ, 8:45 মাসের গান শিল্পী সৌম্যকান্তি বসু, গীতিকার কাজল গুপ্ত, সুরকার জয়ন্ত সরকার। শুনলেন আজকে সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, প্রথমে রাগ যোগিয়াকালীন রা, পরে ভৈরবী।

এতক্ষণ প্রথমে যোগিয়া কালিংরা, পরে ভৈরবী রাগে শরদ বাজিয়ে শোনালেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। শেষ হল সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দুর্গা সিংহ রায় চৌধুরীর কণ্ঠে। দুর্গা সিংহ রায় চৌধুরীর পর এখন শুনবেন রামচরিত মানস, আজ 253 পর্ব।

এতক্ষণ শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 253 পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভক্তিমূলক গানের অনুষ্ঠান পরিবেশন করবেন চুনিলাল ভট্টাচার্য।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন চণ্ডীলাল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে সংবাদ একটু পরেই।

গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো বলো সবাই। হ্যাঁ, মানে আজকে রবিবার, মানে সানডে সকালে অনেকেরই এখনও সকাল হয়নি, মানে খুবই স্বাভাবিক, সপ্তাহে একটা দিন আমরা পাই, সবাই পাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু শুধু তোমাদেরকে ঘুম থেকে তোলার দায়িত্ব আমার নয়। কেন? কারণ আজকে একটু মহাকাশও কিন্তু তোমাকে ডাকছে, কারণ আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড স্পেস উইক, 4 অক্টোবর থেকে 10 অক্টোবর। এই পুরো একটা সপ্তাহ জুড়ে আমরা স্পেসকে সেলিব্রেট করব, সায়েন্স টেকনোলজিকে সেলিব্রেট করব। কিন্তু মানে একটা খুবই সহজ সরল আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মহাকাশে এত স্যাটেলাইট, এত মিশন, এত রকেট, এত রিসার্চ হচ্ছে, কিন্তু আমরা যারা পৃথিবীতে বাস করছি, সাধারণ মানুষ আমরা সবাই, আমাদের লাভটা কোথায়? মানে মানে হতেই পারে যে রকেট উঠে গেল, স্যাটেলাইট গেল, অ্যাস্ট্রোনটরা গেল, চাঁদে রোভার চললো, মার্সে স্পেস ক্রাফ্ট গেল, কিন্তু তাতে আমার কি হলো? মানে এই প্রশ্নটা আমরা অনেকেই অনেক সময় করে থাকি যে দাদা আমার লাভটা কি, কী হবে আমার? আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মহাকাশ আমাদের থেকে অনেক দূরে, কিন্তু স্পেস টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু প্রচণ্ড কাছাকাছি, মানে এতটাই কাছাকাছি যে অনেক সময় আমরা বুঝতেই পারি না যে এর পিছনেও একটা স্যাটেলাইটের কাজ রয়েছে। মানে ধরো খুব সহজ বিষয়, আমরা সকালবেলা উঠে ফোন হাতে নিয়ে নিই একদম সবাই, মানে ঘুমোতে যাওয়ার আগে আর একদম ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ আমরা করি সেটা হচ্ছে ফোন হাতে নিয়ে নিই, ঠিক আছে? এবার ফোন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ধরো কারোর একটা ভিডিও কল আসলো, বা কেউ একটু কোনো একটা অ্যাপ খুলে দেখলো, বা একটু টিভি দেখলো, বা যে এখন অবশ্যই ওয়েদার ফোরকাস্ট আমরা দেখলাম, বা কোনো কারণে আমরা ম্যাপস বা অন্য কোনো নেভিগেশনের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপ খুলে আমরা একটু রাস্তা খুঁজে দেখলাম যে আচ্ছা আমি যে এই পয়েন্ট এ থেকে আমি যে এই জায়গাটায় যাব তাহলে আমার যেতে কতটা সময় লাগছে, আচ্ছা এই রাস্তাতে ট্র্যাফিক নেই তো, এই সব কিছুর পিছনে কিন্তু স্যাটেলাইট টেকনোলজির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। মানে ধরো আমরা বলি যে আমি কোথায় আছি, মানে ধরো কেউ যদি একটা জিজ্ঞেস করে যে তুমি কোথায় আছো, আমরা বলি আমি কোথায় আছি, আমরা সেটা বলে দিই। আর স্যাটেলাইট কিন্তু আমাদেরকে বলে যে ভাই তুমি কোথায় আছো, সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, মানে এইটা এরকমই যে অনেক সময় আমরা যখন কাউকে বলি যে আমরা কোথায় রয়েছি, সেই লাইভ লোকেশান বা একটা কারেন্ট লোকেশান পাঠিয়ে দিই, সেটা কিন্তু আমরা পাঠাচ্ছি, কিন্তু পাঠাতে সাহায্য করছে কিন্তু আমাদের টেকনোলজি, আমাদের স্পেস। তাহলে এরকম প্রচুর জিনিস রয়েছে যেগুলোতে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত ব্যবহার করি, আবার অনেক সময় এরকমও হয় যে আমরা রিয়েলাইজও করি না যে আমরা সেটা ব্যবহার করছি। তাহলে আজকের এই সুপ্রভাত অনুষ্ঠানে, আজকে থেকে যেহেতু আমরা শুরু করছি স্পেস উইক, এরকম প্রচুর মিশন যেগুলো আমাদের ভারতবর্ষ আর ভারতবর্ষের বাইরেও প্রচুর মিশন, প্রচুর স্যাটেলাইট যেগুলো বাইরে গেছে, আমাদের পৃথিবীর বাইরে চলে গেছে, তাদের থেকে আমরা ঠিক কী কী সুবিধে পাচ্ছি, অনেক সময় আমরা এই সুবিধেগুলো নিচ্ছি রিয়েলাইজ না করি, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই যতটা সময় রয়েছে, সত্যি তোমরা জানো কতক্ষণ আছে, তাহলে একদম শুরুতেই যাই বলার, সব কিছুর একদম প্রধান বিষয়টা তো সায়েন্স, তাই না? তো সেই জন্যে হামি টু সিনেমাতে কিন্তু ঈশান দাস আর রোহন দাস বলেছে যে সায়েন্স আছে, তাহলে একদম শুরুতেই তোমাদের জন্যে সায়েন্স আছে এই গানটা দিই, আর তোমরা শোনো, সায়েন্স তো আছেই আমাদের সঙ্গে, আর ফিরে এসে এই সায়েন্সের সাহায্যে আর কী কী হয়েছে, কী কী সাহায্য আমরা পাচ্ছি, সব কিছু তোমাদেরকে বলবো।

হ্যাঁ মানে একদমই তাই, মানে আমাদের চারিদিকে চারপাশে যাই রয়েছে সবেতেই কিন্তু কোথাও না কোথাও একটুখানি হলেও সায়েন্স আছে। আচ্ছা এবার সায়েন্সে তো আসবো, বা যে যে মহাকাশে আমরা জিনিসপত্র পাঠিয়েছি, আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, আমরা রোভার্স পাঠিয়েছি, সেগুলোতে তো আসবো, কিন্তু আজকের দিন মানে আজকে যে আমরা কথা বলছি, আজকের দিনে কিন্তু অনেক কিছু ঘটেছে, ঠিক আছে? তা মানে পুরো ইতিহাসের পাতা যদি আমি খুলে দেখি আজকের দিনে কী কী ঘটেছে, সেই সব ইনফরমেশানগুলো তোমাদেরকে একটু দিয়ে দিই যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছে, তারপরে তোমাদেরকে এই যে স্পেসে একদম আমার সঙ্গে তোমাদেরকে স্পেসে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্পেসের যেসব স্যাটেলাইট রয়েছে তারা আমাদেরকে কীভাবে সাহায্য করে সেটা তোমাদের সবাইকে বলবো।

1535 সালে আজকের দিনে ইংরেজি ভাষায় প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়। তারপরে চলে আসি 1813 সালে, সেখানে কিন্তু আজকের দিনে লর্ড মাইরার বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। 1855 সালে চলে আসি, সেখানে কিন্তু আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিধব আইন প্রত্যাবর্তিত হয়। তারপরে চলে আসি 1887 সালে, সেখানে কিন্তু আজকের দিনে কলকাতার এমারেল্ড থিয়েটার প্রথমবারের জন্য প্রতিষ্ঠিত হয়। এবং এই যে আজকের দিনে কিন্তু ইতিহাসের পাতায় প্রচুর মানুষ জন্মগ্রহণ করেছেন যারা আমাদের এই সমাজে তাদের অবদান কিন্তু অপরিসীম। যেরকম বলতেই হয়, 1857 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় বিপ্লবী আইনজীবী এবং সাংবাদিক শ্যামজি কৃষ্ণ বর্মা। গুজরাটের মান্ডবিতে তাঁর জন্ম। তিনি লন্ডনে গিয়ে ইন্ডিয়া হাউস, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি এবং দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট এই নামে পত্রিকা প্রতিষ্ঠা করেন। বিদেশের মাটিতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পক্ষে জমায়েত গড়ে তোলা এবং তরুণ বিপ্লবীদের উৎসাহিত করার ক্ষেত্রে কিন্তু তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে চলে আসি 1883 সালে, আজকের দিনে কিন্তু জন্মগ্রহণ করেন বাঙালি রসায়নবিদ অধ্যাপক পঞ্চানন নিয়োগী। প্রাচীন ভারতে রসায়ন চর্চা এবং লোহা ও তামার ইতিহাস নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ গবেষণাও করেছেন। 1906 সালে গবেষণার জন্য তিনি গ্রাফিন পুরস্কার লাভ করেন এবং প্রেসিডেন্সি কলেজ এবং রাজশাহী কলেজে তিনি অধ্যাপনারও কাজ করে থাকেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে আয়ুর্বেদ ও নব্যরসায়ন এবং আয়রন অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়া। এরপর চলে আসি 1919 সালে, সেখানে কিন্তু আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি মনীন্দ্র রায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ত্রিংশু প্রকাশিত হয় 1939 সালে। মোহিনী আড়াল এই কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। সনেট সমগ্র গ্রন্থের জন্য 1993 সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এবার চলে আসি 1931 সালে, সেখানে কিন্তু আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী ও নেপথ্য গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অসামান্য অবদান রয়েছেন। 1970 সালে জয় জয়ন্তী ও নিশি পদ্মা ছবির গানের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নেপথ্য গায়িকার সম্মান পান। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে তিনি ভূষিত হন। এবং চলে আসি যে 1997 সালে, আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। বাঁহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার, আমরা তাকে দেখে আসছি তার খেলা। হয়তো তিনি কিছু সময়ের জন্যে ছিলেন না আমাদের সঙ্গে, কারণ তিনি ইনজোর্ড হার্ট হয়েছিলেন, কিন্তু তারপর আবার ফিরে এসে তিনি যে কামব্যাকটা দিয়েছেন সেটা কিন্তু আমাদের সঙ্গে রয়েই গেছে। এবং আমরা ঋষভ পন্তের খেলা দেখার জন্যে আরও প্রচুর এরকম সেঞ্চুরি, আরও প্রচুর এরকম রেকর্ডস দেখার জন্যে অপেক্ষায় রয়েছি। এই মোটামুটি আজকের দিনে যা যা ঘটেছে, আরও অনেক কিছু ঘটেছে, কিন্তু তার মধ্যে কিছু তোমাদের

তাহলে মোটামুটি আজকের দিনে যা যা ঘটেছিল, হ্যাঁ পুরো ইতিহাসের পাতায়, সেটা কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দিয়েছি। এবার কিন্তু ফিরে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের স্পেসে। মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে ফিরে এসে আমি একদম স্পেসে নিয়ে যাব, মানে হ্যাঁ মানে আমি তো লিটারালি তোমাদেরকে স্পেসে নিয়ে যেতে পারি না, কিন্তু তোমাদেরকে আমি সব ইনফরমেশান দিয়ে দেবো যেখানে স্পেসে কোন স্যাটেলাইট থেকে শুরু করে, কোন রোভার থেকে শুরু করে, কোন টেকনোলজির জন্যে আমাদের ঠিক কী কী সুবিধা হচ্ছে। তাহলে একদম শুরুতেই যেটা আমরা রোজ ব্যবহার করে থাকি আমাদের জীবনে, সেটা হচ্ছে নেভিগেশন সিস্টেম। নেভিগেশনের কথাই যদি আমরা ধরি, তাহলে জিপিএস বা ভারতের NVAIC-র মতো যে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে, সেটা আমাদের লোকেশন, নেভিগেশন আর টাইমিংয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু সাহায্য করে। মানে আজকে ধরো তুমি কলকাতার একটা রাস্তা থেকে অন্য রাস্তা খুঁজে বের করছো, আবার ধরো কেউ তার জাহাজ সমুদ্রের মধ্যে দিয়ে নেভিগেট করে চলছে, আবার কোনো এমার্জেন্সি সার্ভিস কোথাও পৌঁছে যাচ্ছে, এই টেকনোলজি কিন্তু আমরা এই সব জায়গায় ব্যবহার করি। আর ওয়েদার, মানে মানে সকালে বেরোনোর আগে আমরা ওয়েদারের অ্যাপ খুলে দেখে নিই যে এই আজকে বৃষ্টি হবে না তো, আচ্ছা যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটা কিন্তু নিয়ে বেরোতেই হবে, হ্যাঁ যদি ছাতা ভুলে যাই তাহলে কিন্তু ভিজতে হবে। হ্যাঁ, এর পেছনেও কিন্তু এই যে স্যাটেলাইটের ডেটার বিশাল বড় ভূমিকা রয়েছে। স্যাটেলাইট থেকে ক্লাউড মুভমেন্ট, অ্যাটমসফিয়ার, সাইক্লোনের মতো বিষয় অবজার্ভ করা হয়, মানে এর ফলে যেটা হয় যে ওয়েদার ফোরকাস্টিং করতে সুবিধে হয়, এবং তার সঙ্গে কোনো ডিজাস্টার যদি আসে সেটার ওয়ার্নিং পর্যন্ত অনেক ক্ষেত্রে এই স্যাটেলাইটের ডেটার বিশাল কাজে লাগে। মানে ধরো আগে বাড়ির বড়রা আকাশের দিকে তাকেই কিন্তু বলে দিতেন যে বুঝলি তো আজ না মনে হচ্ছে বৃষ্টি নামবে, হ্যাঁ, আর এখন স্যাটেলাইট আকাশের উপর থেকে তাকিয়ে আমাদের বলে দেয় যে হ্যাঁ বৃষ্টি কিন্তু হচ্ছে, হ্যাঁ নিজেরা তৈরি হয়ে যাও, প্রিপেয়ার ইউর সেলফ, বৃষ্টি হতেই পারে। কৃষিক্ষেত্রেও স্পেস টেকনোলজির অবদান কিন্তু অসামান্য। স্যাটেলাইট ইমেজারির ব্যবহার করে জমির অবস্থা, জল সম্পদ, আবহাওয়া, ভেজিটেশনের মতো অনেক কিছু সম্পর্কে ইনফরমেশান কিন্তু আমরা পেয়ে যাই, ফলে একজন কৃষক বা একজন প্রশাসনের অনেক বড় এরিয়া সম্পর্কে একটা রিলেটিভলি দ্রুত আমরা তথ্য পেয়ে যাই। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওফ এর কথা তো বলতেই হবে, সেটা হচ্ছে সাইক্লোন আসছে কি না, কোথায় তার প্রভাব বেশি হতে পারে, কোথায় বন্যা বা ফ্লাড হয়েছে, কোথায় আগুন ছড়িয়েছে, কোন জায়গায় মানুষের কাছে দ্রুত পৌঁছানো দরকার, স্যাটেলাইট বেসড আর্থ অবজারভেশন এই ধরনের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং এই যে ইনফরমেশানগুলো সবার কাছে প্রদান করেন, যে ইনফরমেশানের সাহায্যে এই সব মানুষগুলো যারা ডিস্ট্রেসে রয়েছেন, যাদের সাহায্য দরকার, তাদের কাছে কিন্তু সাহায্য পৌঁছে যায়। এবার মানে আমাদের দেশের কথায় যদি আসি, তাহলে ভারতে স্পেস জার্নির কথা উঠলেই ইসরোর নাম তো আসবেই, তাই না? তাহলে সেখানে আমাদের ভারতের স্পেস প্রোগ্রাম শুধু চাঁদ বা মার্সের গল্প কিন্তু নয়, সে গল্প তো রয়েছে অবশ্যই, সেগুলো আমরা সবাই জানি, কিন্তু স্পেস টেকনোলজি কীভাবে আমাদের সবারকে, আমাদের দেশের মানুষের কাজে লাগবে, সেটা কিন্তু একটা বিশাল বড় লক্ষ্য, এবং সেখানে আমাদের কী কী ইনফরমেশান দিচ্ছে সেটা তোমাদেরকে আরও অনেক জানাবো। কিন্তু তার আগে আমরা সবাই কিন্তু ছোটোবেলায় কোথাও না কোথাও চাঁদের পাহাড়ে যেতে চাইতাম, তাই না? এবং তারপরে আমরা চাঁদের পাহাড় যে ছবিটা রয়েছে সেটা দেখি, এবং এখনও অনেকেই কিন্তু আমরা সত্যিকারের চাই যে চাঁদের পাহাড়ে যদি আমরা পৌঁছতে পারি তাহলে ঠিক কীরকম হবে। তাই জন্যে তোমাদের সবার জন্য রইল চাঁদের পাহাড় ছবি থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গানটা। ফিরে আসছি গানের পর।

একদমই তাই, মানে চাঁদের পাহাড়ে তো আমরা অবশ্যই যাব, কিন্তু বিষয়টা হচ্ছে চাঁদের পাহাড়ে যাওয়ার জন্য, মানে যদি আমরা কোনো পাহাড় চড়তে থাকি, সেখানে আমাদের প্রধান একটা জিনিসের প্রচণ্ড দরকার পড়ে, সেটা হচ্ছে জল, ঠিক আছে? মানে যাই করি আমাদের জল তো প্রচণ্ডভাবে দরকার, আর জল শুধু নয়, আমাদের কিন্তু পরিষ্কার বিশুদ্ধ জল প্রচণ্ডভাবে প্রয়োজন আমাদের সবার বেঁচে থাকার জন্যে। সেই জন্যেই আমাদের ভারতবর্ষের কথা যদি আমরা বলি, তাহলে 2019 সালে লঞ্চ হওয়া জল জীবন যে মিশন রয়েছে, সেটা কিন্তু ভালো, পরিষ্কার, সেফ, রিলায়েবল ট্যাপ ওয়াটার, মানে কলের যে জল, সেই জল কিন্তু মানে এটাই করে দিচ্ছে যে প্রত্যেকটা মানুষের বাড়ির যেন এটা একদম বেসিক জিনিস হয়, এটা যেন শুধু শহরের কোনো প্রিভিলেজ না হয়ে থাকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন লঞ্চ হয়েছিল 2019 সালে, সেখানে কিন্তু মানে যদি আমি গ্রাম বাংলার কথা বলি, সেখানে রুরাল হাউসহোল্ডে ভারতবর্ষে কিন্তু মাত্র 16.7%, মানে 3,23,00,000 কাছেই ট্যাপ কানেকশান ছিল। আর এই বছর মানে জুন 2026-এর কথা যদি আমরা বলি, সেটা কিন্তু বেড়ে হয়েছে, সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 16,00,000, মানে প্রায় 82%-এরও বেশি কল কিন্তু আমরা আমাদের পুরো ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে এই জল জীবন মিশনের আন্ডারে। মানে প্রায় 7 বছরে 12,60,00,000-এরও বেশি বাড়িতে এই ট্যাপের জল কিন্তু পৌঁছে গেছে। আর এই যদি আমরা ভেবে থাকি যে এই জল জীবন মিশন শুধুমাত্র এই পাইপ দিয়ে মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া, সেটা তো নয়, এটা তো অবশ্যই, কিন্তু এর সঙ্গে যেগুলো এর সাথে আসে সেটা হচ্ছে এই যে জলের যে সোর্স রয়েছে সেটাকে রিচার্জ করা, রেন ওয়াটার হারভেস্টিং, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, আর তার সঙ্গে জলের যে কনজারভেশন, এই সব কিছু কিন্তু এর সঙ্গে আরও বেশি ইন্ট্রোডিউস হয়েছে। আরও যেটা এর সঙ্গে নতুন ইন্ট্রোডাকশন হয়েছে, সেটা হচ্ছে কমিউনিটি তৈরি করা, যেখানে এই জলের যে সিস্টেম সেটা কিভাবে ঠিক ব্যবহার করা হবে তার জন্য কমিউনিটি তৈরি করা, যে জন্য ভারতবর্ষে প্রায় 5,00,000-এরও বেশি পানি সমিতি বা জল সমিতি তৈরি করা হয়েছে। মজার ব্যাপার এটা যে এর কিন্তু বেশিরভাগ মানে 50%-এরও বেশি কিন্তু মহিলা মেম্বাররা রয়েছেন, যেখানে প্রায় 24,00,000-এরও বেশি মহিলাদের এই ট্রেনিং দেওয়া হয়েছে যে তারা কি করে জলের কোয়ালিটি টেস্ট করতে পারে, আর তাদের লোকাল যে কমিউনিটি রয়েছে সেখানে তারা যাতে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার জল তারা পেতে পারে সেইটা এনশিওর করতে পারে। আরও একটা বিষয় যেটা WHO এস্টিমেট করছে, সেটা হচ্ছে যে এই যে ইম্প্যাক্টটা, এই জল জীবন মিশনের ইম্প্যাক্ট এটাই যে প্রায় 5,50,000,000 ঘন্টা প্রত্যেক দিন বেঁচে যাচ্ছে, এবং প্রায় 3/4-এরও বেশি বার্ডেন কিন্তু এখন মহিলাদের কাছে রয়েছিল যারা জল নিয়ে আসতেন। একটা রিসার্চ, SBI রিসার্চ এটা বলছে যে প্রায় 9,00,000-এরও বেশি মহিলাকে এখন আর জল নিয়ে আসতে হয় না, এবং তার সঙ্গে তাদের যে পার্টিসিপেশন মানে এগ্রিকালচার বলো বা তার সঙ্গে যে আরও বেশি অ্যাক্টিভিটিস রয়েছে সেটা কিন্তু প্রায় 7%-এরও বেশি রাইজ করছে। তো সেই জন্যে যেহেতু স্বচ্ছ এবং পরিষ্কার জল আমাদের সবার বেসিক অধিকার, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে এই জল জীবন মিশনের আন্ডারে পৌঁছে যাচ্ছে, এবং তার সঙ্গে এই যে জল টেস্ট করা, পিওরিটি টেস্ট করা, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানতে পারছেন। তার সঙ্গে মহিলারা যারা বাড়িকে মেইনলি সবার জন্যে সুরক্ষিত করে রাখেন, যারা পুরো বাড়ির সব কিছু দেখেন এবং তার সঙ্গে বাইরে দেখেন, তারাও কিন্তু এখন জল টেস্ট করে দেখে নিচ্ছেন যে সেটা

তার বাচ্চার জন্যে, তার জন্যে এবং সমাজের সকলের জন্যে সুরক্ষিত কি না। হ্যাঁ, এবারে তাহলে আবার একটু ফিরে আসি, যে আমি তোমাদেরকে স্পেসের কথা বলছিলাম, যে স্পেসে কিন্তু অনেক রকম স্যাটেলাইট রয়েছে যারা কিন্তু আমাদের প্রচুর ইনফরমেশান দেয়। যেমন তোমাদের যদি একটা স্যাটেলাইটের নাম বলি, সেটা হচ্ছে IRS-1A। এটাকে কিন্তু পৃথিবীর ওপর থেকে কি দেখে, যে এটা লঞ্চ হয়েছিল 17 মার্চ 1988 সালে বাইকোর কোসোড্রোম যে জায়গাতে হচ্ছে সেখান থেকে এটা লঞ্চ করা হয়েছিল, এবং এটা ছিল ভারতবর্ষের প্রথম ইন্ডিজেনিয়াস রিমোট সেন্সিং স্যাটেলাইট সিরিজের একটা অংশ। এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু পৃথিবীর সারফেসের বিভিন্ন ধরনের ছবি, ডেটা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, এবং এর সঙ্গে এই ধরনের রিমোট সেন্সিং টেকনোলজি পরিবর্তে এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স, ল্যান্ড ম্যানেজমেন্ট, ম্যাপিং করা, এনভায়রনমেন্টের মনিটর করা এবং তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি। মানে আমি মাটিতে দাঁড়িয়ে একটা জমি দেখছি আর স্যাটেলাইট অনেক উপর থেকে সেই জমির একটা বিশাল বড় ছবি কিন্তু দেখতে পাচ্ছে, ফলে একটা বড় এরিয়া সম্পর্কে ইনফরমেশান অনেক দ্রুত পাওয়া সম্ভব হয়ে উঠেছে। এক কথায় আমাদের পৃথিবীকে শুধু মাটি থেকে আমরা দেখছি না, আকাশ থেকেও দেখছি, মহাকাশ থেকে দেখছি যে আমাদের পৃথিবীকে ঠিক কেমন লাগে। এরপরে চলে আসি যে NAV-IC বা IRNSS-1A আমি কোথায়, মানে এই প্রশ্নের একটা ইন্ডিয়ান আনসার আছে, ঠিক আছে, সেখানে হচ্ছে নেভিগেশন, ঠিক আছে। IRNSS-1A লঞ্চ হয়েছিল 1 জুলাই 2013 সালে, আর এটি ছিল কিন্তু ভারতের ডেডিকেটেড নেভিগেশনের জন্য স্যাটেলাইট সিস্টেমের প্রথম স্যাটেলাইট। পরবর্তীতে এই সিস্টেমই NAV-IC অর্থাৎ নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশনের নামে পরিচিত হয়। NAV-IC-র উদ্দেশ্য হলো ভারতবর্ষ এবং তার চারিদিকের যে রিজিয়নগুলো রয়েছে সেটার পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং সার্ভিস দেওয়া। মানে নেভিগেশন সিস্টেমের যে অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আমরা রাস্তার নেভিগেশন, ট্রান্সপোর্টেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সার্ভে, অ্যাগ্রিকালচার, রিসার্চ আর রেস্কিউর মতো এই সব ক্ষেত্রে আমাদের ব্যবহার করে কিন্তু অনেক সাহায্য হয়। মানে ধরো তুমি মনে করো যে এই লোকেশনটা কোথায়, আমরা অনেক সময় তো প্রশ্ন করি যে আচ্ছা আমি কোথায় দাঁড়িয়ে আছি, আর তখন এই স্যাটেলাইট কিন্তু উপর থেকে ঠিক কনফিউশন না করে তোমাকে তোমার এক্স্যাক্ট লোকেশনটা পাঠিয়ে দেয়, আর সেটা তুমি অন্য কাউকে পাঠিয়ে দিতে পারো, আবার সেটা তুমি কিন্তু তোমার নিজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, যে ও আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি, তার মানে এখান থেকে যদি আমি ওইখানে যাই তাহলে সঙ্গে সঙ্গে ম্যাপ খুলে দেখে নিলাম যে এতটা টাইম লাগবে, আচ্ছা তার মানে খুব একটা ট্র্যাফিক নেই, তাহলে আমি একটা গাড়ি বুক করে নিতেই পারি, আর যদি ট্র্যাফিক থাকে তাহলে না আমি না একটু মেট্রোটা ব্যবহার করে দেখব। এই সবটা কিন্তু এই স্যাটেলাইটগুলোর জন্যই পসিবল হয়েছে। অনেক কথা হয়ে গেল, আর পৃথিবীটা তো অনেক বড়, কিন্তু পৃথিবীটা এই স্যাটেলাইটগুলোর জন্য, এই স্যাটেলাইটগুলোর সাহায্যে কিন্তু পৃথিবীটা আমাদের কাছে অনেকটা ছোট হয়ে গেছে, কারণ আমরা পৃথিবীটাকে মহাকাশ থেকে কীরকমভাবে দেখতে পাই সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। আর ক্রসউইন্ডস কিন্তু তার গানে গানে এটাই বলছে,

এই যে আমরা আজকে কথা বলছি যে স্পেসের টেকনোলজি নিয়ে, সেখানে কিন্তু আরও একটা টেকনোলজির বিষয়ে কথা বলতেই হয়। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে সোলার রেভলিউশন হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটে কিন্তু একদম প্রথম দিকে ল্যাবরেটরি তৈরি করা হয় আমাদের ভারতবর্ষের একটা সূর্য যে তাপ সেটা ব্যবহার

করে একটা অ্যাম্বিশন নেওয়া হয়, সোলার অ্যাম্বিশন নেওয়া হয়। সেখানে গুজরাট কিন্তু প্রথম স্টেট হয় যারা ডেডিকেটেডভাবে সোলার পলিসি তৈরি করেন এবং তার সঙ্গে তারা ফাউন্ডেশন স্টোন লে করেন যে বড় স্কেলে সোলার পাওয়ার জেনারেশন এবং ডেমনস্ট্রেশন কী করে করা যায়, রিনিউয়েবল এনার্জি কী করে তৈরি করা যায়, আর একটা ইকোনমিক আর ডেভেলপমেন্টাল যে অপরচুনিটি রয়েছে সেটা ঠিক কীভাবে দেখা যায়। আমরা সবাই জানি যে আমাদের যে ফসিল ফিউয়েল রয়েছে যেগুলো আমরা এখন ব্যবহার করছি, আমরা যে ইলেকট্রিসিটি আজকে আমরা ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই আসছে কয়লা থেকে। তাহলে এই কয়লার উপর ডিপেন্ডেন্সি কতটা কমানো যায় এবং তার সঙ্গে যে ক্লিন এনার্জি যদি আমরা ব্যবহার করি বা ইকো ফ্রেন্ডলি এনার্জি আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে সোলার এনার্জি রয়েছে, উইন্ড এনার্জি রয়েছে, ওয়াটার এনার্জি বা টাইডাল এনার্জি রয়েছে, এগুলো আমরা যত ব্যবহার করতে পারবো তত কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যে আমরা এনার্জি আরও একটু বেশি বাঁচিয়ে রাখতে পারবো। সেখানে যদি আমরা দেখি যে প্রথম যখন সোলার ক্যাপাসিটি, ইন্ডিয়ার সোলার ক্যাপাসিটি ছিল যেটা 2014 আগে, সেটা মাত্র 2.8 গিগাওয়াটস, আর সেটা আজকে মানে আমরা যখন এই 2026 বসে কথা বলছি জুলাই মাস পর্যন্ত এটা কিন্তু প্রায় 165 গিগাওয়াট পর্যন্ত বেড়েছে। এটা কিন্তু বলা যেতে পারে যে সোলার যে লার্জেস্ট কম্পোনেন্ট ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জির সেটা কিন্তু আমরা অ্যাচিভ করে আসতে পেরেছি। এর পরের যে স্টেপ সেটা হচ্ছে এই সোলার এনার্জিকে কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার, যেখানে পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা যেটা 2024 সালে লঞ্চ করা হয়েছিল, যেখানে প্রায় 75,000 কোটি টাকারও বেশি আউটলে করা হয়েছে, যেখানে অলরেডি 51 লাখ মানুষের বাড়ির বেশি বাড়িতে পৌঁছে গেছে কমিশনড ওয়েতে 14.8 গিগাওয়াটসের রুফটপ সোলার প্ল্যান্টস অগস্ট 2026 ডেটা অনুযায়ী। আর নিয়ারলি প্রায় 19 লাখেরও বেশি বাড়িতে ইলেকট্রিসিটি বিল যেটা আসছে সেটা কিন্তু জিরো। মানে আমরা যারা ইলেকট্রিসিটি সারাক্ষণ ব্যবহার করি আমাদের কাছে এটা ভাবা কিন্তু প্রায় ইম্পসিবল, কিন্তু এটা সম্ভব। মানে আমরা যদি একটু সোলার প্যানেল লাগিয়ে নিই, যেখানে আমরা দেখে নিচ্ছি যে সরকার সাবসিডি আমাদেরকে দিচ্ছেন, সেখানে আমরা যদি সোলার প্যানেলে শিফট করতে পারি তাহলে কিন্তু আমরা ক্লিন এনার্জি এবং তার সঙ্গে পরিবেশের জন্য আরেকটু বেশি ভালো সুবিধে করে দিতে পারবো সবার জন্য। আর এর যে ভিশন রয়েছে সেটা হচ্ছে যে গ্রামের মানুষের কাছে, রুরাল মানুষের কাছে এনার্জির সেলফ সাফিসিয়েন্সি, মানে তাদের এনার্জি তারা নিজেরাই তৈরি করতে পারছে, এবং পিএম কুসুম যোজনার আন্ডারে যে প্রচুর কৃষক রয়েছেন তাদেরকে সোলার পাওয়ারের ইরিগেশন, তাদের যে ডিপেন্ডেন্সি অন ডিজেল, মানে ডিজেলের ওপর তারা এখন অনেকটাই ভরসা করেন, সেটা যতটা কমানো যায় এবং এটাতে যেটা হবে তাদের ফসল ফলানোর যে খরচা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর তার সঙ্গে আরও একটা নতুন ইকোসিস্টেম তৈরি হচ্ছে যেটা হচ্ছে পিএম সূর্যা ঘর যোজনা, সেটাতে কিন্তু প্রায় 17 লাখেরও বেশি চাকরি সারা পৃথিবীতে তৈরি হচ্ছে, যেখানে ম্যানুফ্যাকচারিং, ইনস্টলেশন, লজিস্টিক্স, ফাইন্যান্স এবং মেনটেনেন্স এটা কিন্তু হয়ে আসছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের তাপকে আমরা ব্যবহার করে আমাদের এনার্জি সিকিউরিটি, পাওয়ার ক্লিন করছি এবং তার সঙ্গে যে সেলফ রিলায়েন্ট একটা ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, যেটা আমাদের মনে রাখতে হবে যে 2014 সালে মাত্র 2.8 গিগাওয়াটস থেকে আজকে আমরা 2026 সালে বসে অলরেডি 165 গিগাওয়াটসেরও বেশি সোলার এনার্জি আমরা প্রোডিউস করছি। এটা যদি আরও বাড়ে, আমরা সবাই যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এটার সঙ্গে আমাদের ভারতবর্ষের স্পেস রিফর্মসের কথাও বলতে হয়, কারণ যেহেতু আমরা স্যাটেলাইট নিয়ে কথা বলছি, সেখানে আমরা জানতাম যে হাফ সেঞ্চুরিরও বেশি ধরে ইন্ডিয়ার স্পেস মানে শুধুমাত্রই ইসরো, এটা অবশ্যই, কিন্তু 2020 রিফর্মসের পর থেকে এটা একটা এক্সক্লুসিভলি তৈরি করা হয়েছে যে ইন্ডিয়া স্পেস ই একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা অথোরাইজ, প্রমোট আর সাপোর্ট করছে প্রাইভেট স্পেস অ্যাক্টিভিটিকে, যেখানে অনেক সময় সরকারি মিসাইল তো তৈরি হচ্ছে বা সরকারি যে স্পেসক্রাফট আমরা তৈরি করছি, সেখানে যদি আরও অনেক কোম্পানি থাকে, প্রাইভেট কোম্পানি থাকে যেখানে

এই স্পেসক্রাফ্টে আরও বেশি করে তৈরি করা যায়, আরও বেশি সংখ্যায় তৈরি করা যায়, সেখানে কিন্তু এই মিশনগুলো আরও বেশি বেড়ে যাবে, আরও বেশি স্যাটেলাইট আমরা পাঠাতে পারবো, যেখানে এই ডেটা কিন্তু আমাদের প্রচুরভাবে সাহায্য করবে। ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 কিন্তু একটা পুরো নতুন চেন খুলে দিয়েছে, যেখানে ভেহিকেলস, স্যাটেলাইটস, গ্রাউন্ড সিস্টেম, ডাউনস্ট্রিম সার্ভিস, এই সব কিছু কিন্তু নতুন তৈরি হচ্ছে। আর এই ইকোসিস্টেম কিন্তু খুব তাড়াতাড়ি সাড়া দিয়েছে। কীভাবে সাড়া দিয়েছে সেটা হচ্ছে, 2014 সালে ভারতবর্ষে কিন্তু মাত্র একটাই স্পেসের স্টার্ট আপ ছিল, আর সেখানে আজকে যদি আমরা 2026-এর কথা বলি, সেখানে প্রায় 440-এরও বেশি রেজিস্টার্ড স্পেস টেকনোলজির স্টার্ট আপ রয়েছে, আর এর যে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা বেড়ে গেছে প্রায় $618 মিলিয়ন-এরও উপরে। আর এটা একটা প্রুফ যে 18 জুলাই 2026-এ যখন স্কাইরুট এরোপ্রেসের বিক্রম-1 লিফ্ট করা হয়েছিল শ্রীহরিকোটা থেকে, সেটা কিন্তু অরবিটে পৌঁছে যায় একদম ফার্স্ট অ্যাটেম্পতেই, আর এটা ছিল আমাদের ভারতবর্ষের প্রথম পুরোপুরি প্রাইভেটলি তৈরি করা একটা রকেট। একটা গভর্নমেন্টের মনোপলি সেটা কিন্তু আজকে তৈরি হয়ে গেছে একটা ন্যাশনাল ইন্ডাস্ট্রি, যেখানে এরকম প্রচুর স্যাটেলাইট, প্রচুর রোভার্স তৈরি করা হচ্ছে, যারা কিন্তু এই স্পেসে গিয়ে আমাদেরকে আরও অনেক সুবিধে করে দিচ্ছে, আমাদের বেঁচে থাকতে আরও অনেক সুবিধে করে দিচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রচুর সুবিধে করে দিচ্ছে। মোটামুটি তোমাদেরকে সব কিছু বললাম, কারণ আমরা মঙ্গলযানের ব্যাপারে জানি, আমরা চন্দ্রায়ন-3-এর ব্যাপারে জানি, যেখানে আমরা চাঁদে সফট ল্যান্ড করেছি, এবং সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের সারফেসে ঠিক কেমন রয়েছে, চাঁদের সারফেসটা ঠিক কেমন, এবং তার সঙ্গে আমরা আমাদের ডিরেক্টলি লাইফে কিন্তু অনেক রকমভাবে ইম্প্যাক্ট পড়ছে, যেখানে নেভিগেশান, সেন্সর, কমিউনিকেশান, অটোনোমাস অপারেশন রয়েছে, টেকনোলজি রয়েছে, এই সব কিছুর কিন্তু আরও সুবিধে, আরও সহজভাবে আমরা ইনফরমেশান পেয়ে যাচ্ছি। এবং তার সঙ্গে চাঁদের যে বিভিন্ন সার্কেল রয়েছে, চাঁদের যে মোশন রয়েছে, সেগুলো কিন্তু লুনার এনভায়রনমেন্ট কীরকম হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে অবশ্যই কথা বলতে হয় আদিত্য-L1-এর মতো যে লঞ্চের কথা, আদিত্য-L1 যেটা এই যে সূর্যের দিকে একটা নজর, 2 সেপ্টেম্বর 2023 সালে ভারতের প্রথম স্পেস বেসড সোলার অবজারভেটরি একটা মিশন ছিল, যেটা সূর্যের যে অ্যাটমসফিয়ার, সোলার উইন্ডস, সোলার ফ্লেয়ার্স, কোরোনাল মাস ইজেকশন এবং তার সঙ্গে ম্যাগনেটিক অ্যাক্টিভিটি, এই সব কিছু কিন্তু স্পেসে থেকে পড়াশোনা করছে। সেটা আমরা এইভাবে বুঝতে পারি যে স্পেসের ওয়েদার, স্যাটেলাইট, কমিউনিকেশন সিস্টেম আর এই টেকনোলজি ঠিক কী কী হতে পারে। মানে আমরা সূর্যের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু তার অ্যাক্টিভিটি আর ইম্প্যাক্ট আমাদের টেকনোলজির সাহায্যে কিন্তু আমরা জানতে পাচ্ছি। তাই সেই জন্যে আজকে আমরা যাই টেকনোলজি ব্যবহার করি না কেন, আমাদেরকে অবশ্যই থ্যাঙ্কফুল থাকতে হবে সেই সব মানুষের জন্যে যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তৈরি করছেন এরকম স্যাটেলাইটস, এরকম রোভার্স, এরকম প্রচুর টেকনোলজি, যেগুলো কিন্তু আমাদেরকে সাহায্য করছে, সেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করছি। তাহলে আজকে মোটামুটি সময় বলছে, তোমাদেরকে টাটা বলে দিতে হবে, আর আমি বুঝতে পারছি যে ঘুম ঘুম চোখে তোমাদের অনেক ইনফরমেশান দিয়ে দিলাম, কিন্তু পরের বার তোমরা যখন এই সার্ভিসগুলো ব্যবহার করবে একবার মনে মনে হলেও থ্যাংক ইউ জানিয়ে দিও সেই সব মানুষের জন্যে যারা এটাকে পসিবল করছে। তাহলে আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক, তোমাদেরকে টাটা বলবো, এবং যেতে যেতে এই ঘুম ঘুম চোখে তোমাদের সবাইয়ের জন্য রইবে রোমিও সিনেমা থেকে সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা, টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সরকার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতির অগ্রযাত্রা রাখতে বদ্ধপরিকর। কলকাতায় ভারতীয় জাদুঘরের স্বস্তিকা সংবাদ সাপ্তাহিকের পুজো সংখ্যার প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উন্নয়ন ধারাবাহিক একটি প্রক্রিয়া, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে উন্নয়ন করবে। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু ও বেহাল আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে, তবে রাষ্ট্রবাদ, দেশপ্রেম ও জাতীয়তাবাদের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। তিনি জানান, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা এবং ভারতের অন্তর্ভুক্তির ইতিহাস সুকৌশলে ও রাজনৈতিক বুদ্ধিমত্তার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।
1: পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং সর্বোপরি সনাতনী সংস্কৃতি এবং হিন্দুত্ব, একে এখনই যদি আমরা সবাই মিলে সজাগ সচেষ্ট না হই, বিশেষ করে তরুণ প্রজন্ম 18-25 তাদেরকে যদি জাগরিত না করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে অপরাধী থেকে যাব।
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার শেষ হবে আজ। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায়

0: গণসংযোগের পরিকল্পনা করেছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন তিনি। বিকেলে রাজা রামচক হাই স্কুল থেকে মীরের বাজার পর্যন্ত জনসংযোগ কর্মসূচির রয়েছে তার। অন্যদিকে কংগ্রেস ও বাম প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারবেন বলে দলীয় সূত্রের খবর। উল্লেখ্য, ওই দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা 9 তারিখ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আশা করেন নন্দীগ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যালয় তৈরি ইতিবাচক প্রভাব বিস্তার করবে। সিকিমে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ নীতির সঙ্গে সাযুজ্য রেখেই দলের এই সিদ্ধান্ত। লোকসভার বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, অধ্যক্ষ নির্ধারিত প্রক্রিয়া মেনেই কমিটিগুলি গঠন করেছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকার কারণ হিসেবে শ্রী মজুমদার বিগত সরকারের সময়কালে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বিরোধকেই দায়ী করেন। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্প ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনে বিভিন্ন সরকারি ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নানা বৃত্তিমূলক বিষয়ে পাঠদানে নিযুক্ত অস্থায়ী শিক্ষকদের 13 বছর পর রাজ্য সরকার 2000 টাকা বেতন বৃদ্ধি করেছে। এ মাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে শিক্ষকদের সংগঠন কর্মরত শিক্ষকদের এজেন্সির পরিবর্তে সরাসরি সরকারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতে মমতা তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা সর্দারকে গণধর্ষণ, জমি দখল, ভাঙচুর ও 2021 ভোট পরবর্তী হিংসায় একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ তোলা ভোলা দীর্ঘদিন আত্মগোপন করেছিল। ধৃতকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। কোচবিহারের মাথাভাঙার পাটকি অঞ্চলে সিপিআইএম এর একটি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। নদিয়ার পলাশিপাড়ার থানায় পুলিশ গতরাতে 12 নলদাহ ও ছোট চাঁদঘর গ্রামের মধ্যবর্তী অঞ্চলে একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে 6,493 কেজি হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক জাকির শেখকে দেওয়া তথ্যের ভিত্তিতে এই হিরোইন উদ্ধার করা হয়। অল ইন্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস এর আইনজীবী শামীম আহমেদের ওপর দুষ্কৃতীর হামলার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে সংগঠন। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় তারা। আলিপুরদুয়ারের বক্সায় বাঘ ছাড়ার কারণে ওই ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হলো। নতুন নির্দেশিকা অনুসারে আগামী 9 তারিখ পর্যন্ত বক্সার জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে। দার্জিলিংয়ের শিলিগুড়িতে তারাবাড়িতে গরু চোর সন্দেহে মারধরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2। ওই এলাকায় গরুচোর সন্দেহে কয়েকজন যুবককে মারধর করা হয়। বাগডোগরা ও মাটিগড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ শুনবেন 12:30।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম গান পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

স্কুলের পড়ার সঙ্গে আছে, স্কুলের পড়ার সঙ্গে আছে পাড়ার গানের স্কুল, নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র নজরুল। মায়ের ভীষণ

শুনলেন বাংলা আধুনিক গান, এখন শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। আজকের আসরে শুনবেন সংস্কৃত গান জয় জয় হে, গীতিকার ডক্টর হরিরাম আচার্য, সুরকার শ্রী সতীশ ভাটিয়া। শুরু হচ্ছে বৃন্দগান শিক্ষার আসর।

0: শুনলেন বৃন্দগান শিক্ষার আসর। আজকের আসরে শুনলেন সংস্কৃত গান জয় জয় হে, গীতিকার ডক্টর হরিরাম আচার্য, সুরকার শ্রী সতীশ ভাটিয়া। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: Hey, Samalo.

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার বাদন শিল্পী অমলেন্দু চৌধুরী, রাগ পটদীপ, তবলা অভিষেক চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকে প্রথমে থাকছে হিন্দি ফিল্ম সওদাগর থেকে প্রথম গানটি, শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে।

খেলার খবর। আকাশবাণী কলকাতা, খেলার খবর, পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। মোহনবাগান 126তম আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এশিয়ান গেমসের সমাপ্তি ঘটেছে। রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরকে হারিয়ে অবশিষ্ট ভারত ইরানি ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আসি বিস্তারিত খবরে। মোহনবাগান সুপার জায়েন্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান ট্রাইবেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য ছিল। মোহনবাগানের হয়ে রাহুল ভেকে, শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজ ও মিগুয়েল গোল করেছেন। পাঞ্জাবের হয়ে মেসি বৌলি, অর্শবীর সিং ও ঋষিকান্ত গোল করেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। ফলে 43টি ইভেন্ট সহ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এশিয়ান গেমসের এই স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি। উদ্বোধনী আসর থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। কাতার 2030 সালে দোহায় পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন করবে। এই হস্তান্তরের মাধ্যমে নাগোয়া 2026 থেকে দোহা 2030-এর দিকে আনুষ্ঠানিক যাত্রার সূচনা হল। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নীরু ধান্দা, যিনি এই গেমসে 2টি সোনা ও 1টি রূপো জিতেছিলেন। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় 4র্থ স্থান অধিকার করেছে। অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের ই কাশ্মীর স্টেডিয়ামে আজ 4র্থ দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে পরাজিত করেছে। এদিন অবশিষ্ট ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে 319 রানে শেষ হয়। রবিচন্দ্রন শরণ 135 রান করেন। জয়ের জন্য 279 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 111 রানে জম্মু ও কাশ্মীরের সকলেই আউট হয়ে যায়। শুভম খাজুরিয়া 36, কামরান ইকবাল 32 রান করেন। অবশিষ্ট ভারতীয় দলের মুকেশ কুমার 33 রানে 6টি, আকাশদীপ 3টি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন শরণ ম্যাচের সেরা হয়েছেন। খেলা সংক্ষিপ্ত ফলাফল। অবশিষ্ট ভারতীয় দল 237 ও 319, জম্মু কাশ্মীর 278 ও 111। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত বছর ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত দর্শকদের জন্য এবার 22,000 বিনামূল্যের টিকিট দেওয়া হবে। আগামী মঙ্গলবার ভারত উরুগুয়ে ম্যাচে সেই টিকিট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ভারত ও ব্রাজিল ম্যাচের শেষে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মেসিকে দেখতে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করিয়ে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্রাজিল দলের পক্ষ থেকে গতকাল শুভেন্দু অধিকারীকে একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হয়। এস অধিকারী লেখা 7 নম্বর সেই জার্সিতে ব্রাজিল দলের সদস্যদের স্বাক্ষর রয়েছে। জার্সিটি শুভেন্দুর হাতে তুলে দেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে জার্সিটি সংগ্রহশালায় রাখা হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত বছর লিওনেল মেসির অনুষ্ঠানে যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন তাদের আগামীকাল বিনামূল্যে আসন্ন ভারত উরুগুয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে টিকিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর গতকালের এ সংক্রান্ত ঘোষণা মতো মঙ্গলবারের ম্যাচের বিনামূল্যে টিকিট দেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুব ভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স, রাজারহাট গোপালপুর স্পোর্টস কমপ্লেক্স সহ 8টি কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহকারীদের যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। একই সঙ্গে মেসির অনুষ্ঠানের জন্য কেনা টিকিট নিয়ে আসতে হবে। মায়ানমারের থানলিনে স্টার সিটি স্পোর্টস ক্লাবে আজ পুরুষদের অনূর্ধ্ব-17 প্রথম প্রীতি ফুটবল ম্যাচে ভারত মায়ানমারের সঙ্গে 1-1 ড্র করেছে। ম্যাচের 42 মিনিটে মায়ানমারের হয়ে গোল করেন আং মাথার। 73 মিনিটে ভারতের হয়ে ম্যাচে সমতা ফেরান দালাল মুয়াও গাংতে। কোচ দিয়েগো ফোরলান সহ উরুগুয়ে ফুটবল দল আজ কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পল চার্চ ও ইডেন গার্ডেন্স স্টেডিয়াম ঘুরে দেখেন ফুটবলাররা। আজ বৃষ্টির কারণে অনুশীলন করেননি তারা। পূর্ব বর্ধমানের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে আজ যোগতীর্থ উপাসনা যোগাসন ক্রীড়াচর্চা কেন্দ্রের উদ্যোগে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাহুল।

0: সিনহা। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত ১০টায়।
1: এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠান। এই গানের সাথে সাথেই আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। এখন শুনবেন বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে পরিবর্তনশীল বিশ্বে ভারতের সামরিক কৌশলগত স্বশাসন এবং জ্বালানি সুরক্ষার বিষয়ে একটি আলোচনা শুনব। এতে অংশ নিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা, সঞ্চালনে আছেন অর্জুন জে চৌধুরী। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলেন, নরেন্দ্র তানেজাজি, আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নরেন্দ্র তানেজা বলেন, ধন্যবাদ। সঞ্চালক জে চৌধুরী বলেন, এই আলোচনার প্রেক্ষাপট হিসাবে বলা যায় ট্রাম্প প্রশাসন সম্প্রতি একটি আইন বলবৎ করেছে যার নাম লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026, বা লিন্ডসে ও গ্রাহাম রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আইন। শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতেই নয়, পশ্চিম এশিয়া সংকট, বিভিন্ন দেশের চাহিদা পূরণ এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তির পরিপ্রেক্ষিতে এই আইনকে আপনি কীভাবে দেখছেন? নরেন্দ্র তানেজা বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংসদে জাতীয় স্বার্থের জন্য যে কোনো আইন পাশ করতেই পারে। পাশাপাশি সার্বভৌম দেশ হিসাবে ভারতেরও নিজের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে এই আইন নিয়ে। কিভাবে দুনিয়া চলা উচিত তা নিয়ে ভারতের একটা বক্তব্য আছে। আমরা রাষ্ট্রসংঘে যেতে পারি, আমাদের সরকার বা সংসদ যে সিদ্ধান্ত নেবে সেই অনুসারেই আমরা চলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে যে এই আইন করেছে তা নিয়ে রাষ্ট্রসংঘের কিছু করার নেই। ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়ে দিয়েছে যে আমরা আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখব, আমাদের সামরিক কৌশলগত স্বশাসনের সঙ্গে সঙ্গতি রেখে আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে যাব। বার্তাটি খুব পরিষ্কার, অর্থাৎ যেখান থেকে আমাদের প্রয়োজন হবে আমরা তেল কিনব। এটা অর্থনৈতিক সিদ্ধান্ত হলেও জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তেলের মোট চাহিদার 89% আমদানি করা, আমাদের তেল আমদানির ওপর নির্ভর করতেই হয়, আমরা তা করতে বাধ্য, আমাদের অন্য কোনো বিকল্প নেই। আমরা রাশিয়া থেকে তেল কিনি তা কিনতেই হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকেও তেল ও প্রাকৃতিক গ্যাস কিনে যেতে হবে। আমাদের আশা মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি বুঝতে পেরে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে। তবে এও ঠিক, রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কিনলে 100% মাশুল আরোপেরও ক্ষমতা তাদের আছে। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলেন, মার্কিন সুপ্রিম কোর্টের কি এই আইন খারিজ করে দেওয়ার ক্ষমতা আছে? মিত্র দেশগুলি ছাড় পাওয়ার যে নীতি তার ওপর আমাদের নির্ভর করতে হবে, অর্থাৎ রাশিয়া থেকে অশোধিত তেল কিনলে যাতে শাস্তির মুখে পড়তে না হয় তা আমাদের দেখতে হবে, কারণ তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। ডলার এখনও আমাদের সঞ্চয়ের মুদ্রা, কারণ ডলারের ওপরের আমরা এখনও নির্ভরশীল। ব্রিক্স এর ভিত্তি যতই মজবুত করি না কেন, ডলারের গুরুত্ব সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহল। বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা বলেন, আমার মনে হয় না এ নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন আছে। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলেন, এটা আরেকটু পরিষ্কার করে বলবেন। বিশেষজ্ঞ তানেজাজি বলেন, বিশ্ব তেল শিল্প এবং তেলের অর্থনীতি কিভাবে কাজ করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি যদি মোট যোগানের দিকে তাকান, উদাহরণ হিসাবে বলা যায় আমরা যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করি, চীনও যদি তাই করে, তাহলে বিশ্ব সরবরাহ ব্যবস্থা থেকে 50 লক্ষ ব্যারেল রাশিয়ান তেল কমে যাবে। তাতে ব্যারেল পিছু তেলের দাম $130 পর্যন্ত উঠে যেতে পারে, এমনকি তার বেশিও হওয়ার সম্ভাবনা। এহেন পরিস্থিতিতে বিশ্বের সর্ববৃহৎ তেল ব্যবহারকারী

দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কী হবে তা সহজেই অনুমেয়। অনেক বেশি তেল ব্যবহারে অভ্যস্ত মার্কিন গ্রাহককে অনেক বেশি পয়সা দিতে হবে। আমার মনে হয় না মার্কিন অর্থনীতি বা আমদানিকারীরা এতটা ঝুঁকি নিতে প্রস্তুত। দ্বিতীয়ত, বর্তমান অবস্থা তৈরি হয়েছে মূলত দুটি কারণে, এক ইউক্রেন যুদ্ধ এবং দুই পারস্য উপসাগরের যুদ্ধ। আশা করা যায় উপসাগরীয় সংকট আগামী ক্রিসমাসের আগেই কিছুটা নিরসন হতে পারে। নভেম্বরের শেষ নাগাদ মার্কিন নির্বাচন সম্পন্ন হলেই এই সমস্যার সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তখন নাটকীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন হয়ে তেলের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের যে তেলের দাম দিতে হচ্ছে তা মূলত ভূ রাজনৈতিক কারণেই। তেলের চাহিদা ও যোগানের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম $65 বেশি কখনোই হওয়া উচিত না, কিন্তু এখন এই অঞ্চলে তা হলো ব্যারেল পিছু $105। এখন প্রশ্ন হলো $65 চেয়ে বেশি যে মূল্য তার জন্য দায়ী কে? এই ভূ রাজনৈতিক অস্থিরতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলই দায়ী। তবে আমার মনে হয় এ নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, এবং আমেরিকা ব্যাপারটা বুঝতে পারবে, তাদের বিষয়টাও বোঝা উচিত। সঞ্চালক জে চৌধুরী বলেন, আপনি ব্রিক্সের প্রসঙ্গ তুলেছেন, সেখানেও তেলের বড় যোগানদার ও উৎপাদক দেশ রয়েছে। বিশেষজ্ঞ তানিজাজি বলেন, হ্যাঁ, রাশিয়া, ইরান, সৌদি আরব, আমিরশাহী, ব্রাজিল, এরা সকলেই ব্রিক্স পরিবারের সদস্য। বিশ্বের বৃহৎ তেল সরবরাহকারী ব্যবহারকারী দেশগুলির মধ্যে ভারত এবং চীন রয়েছে। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলেন, তাহলে কি ব্রিক্স দেশগুলির মধ্যে এ নিয়ে কোনো রকম একটা ব্যবস্থাপনা গড়ে তোলা উচিত, যেখানে আমাদের অন্য কোনো দেশের কথা শোনার দরকার পড়বে না? এমনকি তেল আমদানি, বিক্রি বা রপ্তানির জন্য ব্রিক্স জোটের বাইরেও যাওয়ার দরকার পড়বে না? বিশেষজ্ঞ তানিজাজি বলেন, আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়েই চিন্তিত। ব্রিক্সের দিল্লি ঘোষণার জেরেই অংশত এই আইন আনা হয়েছে। মার্কিন কংগ্রেসের এই আইনের পেছনে ব্রিক্স একটি অন্যতম কারণ। কাজেই আমার মনে হয় না এই নিয়ে আমাদের খুব বেশি উদ্বেগের কারণ আছে। ভারত একটি বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দুই দেশের পক্ষেই তা লাভজনক হবে। এই বাণিজ্য চুক্তির দিক দিয়ে আমেরিকাকে আমাদের বেশি প্রয়োজন। আমেরিকা ততটা নয়, এই ধারণাটা ঠিক নয় বলেই আমার অনুমান। আমাদের যতটা প্রয়োজন ওদেরও ততটাই আমাদেরকে প্রয়োজন। আসল ছবি হলো এটাই, গণতান্ত্রিক দুনিয়া ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে তাকালে আপনি এই আসল সত্যিটাই বুঝতে পারবেন। এদিকে সৌদি আরব নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভীষণভাবে নির্ভরশীল, কিন্তু তাদের ভারতে তেল সরবরাহের বর্তমান অবস্থা ঠিক কী? এর উত্তর হলো, সৌদি আরবের তেলের বাজার অনেকটাই হলো এই ভারতবর্ষ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এবং পাইপলাইনে বিস্ফোরণের ফলে তেল আসা বন্ধ হয়ে যাচ্ছে। তবে এগুলি সবই যুদ্ধের কারণে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ভারত এবং চীনকে সৌদির প্রয়োজন পড়বেই তেল সরবরাহের জন্য। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলেন, সৌদি আরবের পক্ষে জ্বালানি সুরক্ষার বিষয়টি ঠিক কী? তানিজাজি বলেন, তাদের কাছে জ্বালানি সুরক্ষার অর্থ হল তাদের তেলের চাহিদা নিশ্চিত করা। আমাদের ক্ষেত্রে যেমন জ্বালানি নিরাপত্তার অর্থ হল যোগান সুনিশ্চিত করা, তেল অর্থনীতি সৌদি আরবের অর্থনীতির মূল স্তম্ভ। তাই আমাদের এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখন বিভিন্ন বাধার কারণে সৌদি থেকে আমরা বেশি তেল পাচ্ছি না ঠিকই, তবে পরে এটা ঠিক হয়ে যাবে বলেই আমার মনে হয়। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলেন, আপনি রাষ্ট্রসংঘের কথা একবার উল্লেখ করলেন। দ্বিতীয়ত, বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া এই সংগঠনগুলো এখন আর ততটা কার্যকর নয় বলেই মনে হচ্ছে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞ তানিজাজি বলেন, রাষ্ট্রসংঘের কথাই ধরা যাক, ভারত রাষ্ট্রসংঘের একজন
উৎসাহী সদস্য দেশ।

0: এবং কোটি কোটি ডলার অনুদানও দেওয়া হয়েছে। কিন্তু আর বদলে আমরা কি পেয়েছি? নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাযুক্ত সেই 5টি স্থায়ী সদস্য দেশই, তার মধ্যে রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন, এই 3টি ইউরোপ থেকে। এই 3 দেশের মোট অর্থনীতির পরিমাণ ভারতের চেয়ে কম, কিন্তু নিরাপত্তা পরিষদে আমাদের জায়গা নেই। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যেখানে কোনো প্রতিনিধিত্ব এখানে নেই। এতদিন পর্যন্ত রাষ্ট্রসংঘের মহাসচিব পদে কোনো মহিলার স্থান হয়নি। রাষ্ট্রসংঘকে আরও কার্যকর সংস্থা হিসাবে গড়ে তুলতে ভারত দীর্ঘদিন ধরে এর সংস্কারের কথা বলে আসছে। পশ্চিম এশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধেও রাষ্ট্রসংঘের কোনো কার্যকর ভূমিকা নেই। সঞ্চালক অর্জুন চৌধুরী বলেন, আপনি একবার বললেন মার্কিন অন্তর্বর্তী নির্বাচনের কথা, এরপরেই তেলের দাম ব্যারেল পিছু $65 ফিরতে পারে। পশ্চিম এশিয়ার এই সংকট জ্বালানির সুরক্ষা ওপর কতটা প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয়? জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা বলেন, বিশ্বের 20% তেল ও প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে যায়। হরমুজ প্রণালী আবার খুলে দিলে বা খুলে গেলে পরিস্থিতির উন্নতি হতে বাধ্য। তবে অপরিশোধিত তেলের পাশাপাশি ডিজেলের দাম নিয়েও চিন্তা রয়েছে। রাশিয়ার তেল শোধনাগারগুলির আক্রান্ত হওয়ার সেখান থেকে অন্যান্য দেশে ডিজেল রপ্তানিও মার খাচ্ছে। উপসাগরীয় জটিলতার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ তেল সরবরাহের ওপর প্রভাব ফেলছে, যার ফলে ভারত ও প্রতিবেশী দেশগুলি সবচেয়ে ক্ষতির মুখে পড়ছে। বিশ্বের প্রায় 800 কোটি মানুষের মধ্যে 400 কোটি জ্বালানি দরিদ্র। আমেরিকা এবং ইসরায়েলের কারণে তাদেরই মূল্য দিতে হয়েছে। সেই কারণেই আমার মনে হয় রাষ্ট্রসংঘের মতো সংস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। তেলের দামের বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি পাশাপাশি ডিজেল, সার, সালফার পরিবহন ব্যয় অনেকটাই বেড়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিমান মাশুলও বেড়েছে। সামগ্রিকভাবে এই দেশগুলিকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। বিশ্বের পশ্চিম প্রান্তের দেশগুলির নিয়ন্ত্রণের কারণে অন্য দেশ ক্ষতির মুখে পড়ছে, এর পরিবর্তন দরকার। এই কারণেই নিরাপত্তা পরিষদের সংস্কার ও ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়া প্রয়োজন, যাতে আন্তর্জাতিক ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার হয়। তবে এটাও ঠিক যে রাতারাতি কিছু ঠিক হওয়া সম্ভব নয়, ধারাবাহিকভাবে এই কাজ করে যাওয়া দরকার, এবং ভারত তাই করছে। সঞ্চালক জে চৌধুরী বলেন, নরেন্দ্র তানেজাজি আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আমাদের শ্রোতাদের জ্বালানি ও তার সুরক্ষা বিষয়ে বিশদভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা বলেন, আপনাকেও ধন্যবাদ অর্জুনজি। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম পরিবর্তনশীল বিশ্বে ভারতের সামরিক কৌশলগত স্বশাসন এবং জ্বালানি সুরক্ষার বিষয়ে আলোচনা। এতে অংশ নিলেন জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা এবং সঞ্চালক অর্জুন জে চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNSDtalks@gmail.com অথবা 9289-094-0444 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও মতামত জানানো যাবে। এতক্ষণ শুনলেন বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জয়া ভারতী। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा, बदलते वैश्विक परिदृश्य से उभरते और मध्यम स्तरीय देशों के बीच सहयोग के नए रास्ते

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 11:30 হয়ে 17 সেকেন্ড। শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

পরবর্তী গানটি শুনবেন সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের ডুয়েটে, ফিল্ম কভি অলবিদা না কহনা থেকে টাইটেল ট্র্যাক।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়। ফিল্ম মাসুম থেকে পরবর্তী গানটি থাকছে শুধুমাত্র আপনার জন্যে।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই গানের সাথে সাথেই আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি, পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে গত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প তথা আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ সর্বনিম্ন যথাক্রমে ৯৬% ও ৬৪%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৪ মিলিমিটার। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত আংশিক মেঘলা আকাশ। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সকল মৎস্যজীবীরা মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন শুনবেন ৫ অক্টোবর ২০২৬ অর্থাৎ সোমবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ সম্পর্কে বলবেন ডক্টর অসীম কুমার দলুই, ৬:৪০ আপনার স্বাস্থ্য জন্মগত হৃদরোগ বিষয়ে বলবেন ডক্টর সিদ্ধার্থ মানি, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত সুনীতা বিশ্বাস, ৮টায় বিজ্ঞানের খবর লিখেছেন অপরাজিত বন্দ্যোপাধ্যায়, ৮:০৫ নজরুলগীতি ত্রিদীপ রায় চৌধুরী, ৮:২০ বাংলা কথিকা রসে না সন্দেশে বলেছেন উদয় চট্টোপাধ্যায়, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শরৎ পণ্ডিত সুররঞ্জন রাগ মিয়া কিটোরি, ৯টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, ৯:২৫ সমীক্ষা, ৯:৩০ গানে গানে দ্বিতীয় অংশ, ১০টায় গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়, ১১টায় যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ব্রতদীপ মুখোপাধ্যায়, ১২টায় কীর্তন পরিবেশনায় দ্যুতি চক্রবর্তী, ১২:১৫ লোকগীতি

প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনো জমি দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। একটায় নির্বাচিত লোকগীতি, একটা 42-এ মহিলা মহল, অন্তর সংবাদ, উপস্থাপনায় ব্রততী দাস। এছাড়াও শুনবেন শ্রীতমা মুখোপাধ্যায়ের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 2:30 ছবির গান, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। শুনবেন সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শুভ্র মুখোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসাবে থাকবেন জয়দীপ কর্মকার। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা করবেন কুলপি বালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা বনানী মণ্ডল ও দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, পরিবেশনায় পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, স্টার্ট আপ ইন্ডিয়া বলেছেন দেবাশিস মুর্মু। এছাড়াও লোকগীতি পরিবেশনায় কার্তিক মুর্মু, লব মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, বিকশিত ভারত কেন্দ্রীয় প্রকল্প ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর শুনবেন মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ, বনস্পতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, মশাবাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ডক্টর অমিতাভ নন্দীর সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশনায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। শুনবেন খাম্বাজ ঠুমরি, মাছ খাম্বাজ দাদরা ও ভৈরবী ঠুমরি। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:45 জেলায় আকাশবাণী, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:10 সেবা সংকল্প অভিযান প্রযোজনায় আকাশবাণী সংবাদ বিভাগ। 10:30 কীর্তন, পরিবেশনায় দ্যুতি চক্রবর্তী। 10:45 নজরুল গীতি, পরিবেশনায় ত্রিদীপ রায়চৌধুরী। 11:00 আধুনিক গান, শিল্পী সুনীতা বিশ্বাস। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, পরিবেশনায় পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়, রাগ গাউতি ও মিশ্র খাম্বাজ। এরপর সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতে খেয়াল, সুমতি মোতাৎকার। শুনবেন রাগ কোমল আশাবরী ও দেশি। 6:25 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সুনীতা বিশ্বাস। 6:35 রামচরিত মানস, শুনবেন 254 পর্ব। 6:45 ভজন, পরিবেশনায় তুরবান বেরা। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 নজরুল গীতি, পরিবেশনায় ত্রিদীপ রায়চৌধুরী। 8:45 রামপ্রসাদী, উপস্থাপনায় তপন ঘোষ। 9:00 লোকগীতি, পরিবেশনায় প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী স্বপ্না ঘোষ। রাগ দেবগিরি বিলাবল, তবলায় শ্রীকল্যাণ চক্রবর্তী, তাল তিন তাল। 12:00 সুরভি, উপস্থাপনায় পপি নাগ। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে সে তার পরিবেশনায় সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়। শুনবেন রাগ মুলতানি। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গান, শিল্পী সুনীতা বিশ্বাস। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, বিশ্ব শিক্ষক দিবস, উপস্থাপনায় পুনম সিং। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ পণ্ডিত সুররঞ্জন, শুনবেন রাগিমন। 7:10 শিল্প সংলাপ, নারকেল মালায় বাদ্যযন্ত্রের ব্যবসা, শুনবেন দ্বিতীয় পর্ব। 7:45 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারইয়ার্স, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন 5 অক্টোবর 2026 অর্থাৎ সোমবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 12:06 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।